0: বলো আত্মা আত্মা আত্মা আত্মা আত্মা আত্মা জি বলো
1: আত্মা আত্মা আত্মা আত্মা আত্মা জি বলো
0: নিচে নিচে যে